0: আকাশে পানি মধু হোশ কি গে মুঝে তো
1: Big 106.2, the beat of Bollywood. Big 106.2, the beat of Bollywood.